0: หลังขึ้นแล้วท้ายหมดชื่อเงินใช่ไหมดูแก่ตัวจริงตัวจริงจริง
1: ฟ้าวาซิวสัลวาเลกุเอ็มเอ้ยฟ้าเอวูดูแก่อดุเพอัลฮัมดุลิลลาห์อดุเพอฟอลองเอมาเซวยาโวมีอาบุโรยโจิเซโอเอวูโลบังเคนโลบังเกญเปฟูวาโลบังเอวูอิบิเทยินโอตินิโรลาวอเตตเตติโรนูราลาวอซิลอลอโอติเกเรลอดิเดฟูยิงโลมอวาวาเปลูยิอาฟาฟาวาซิวเอจอมิโลจูโอโอ้สลายบุบเบลุสลายฟุมิบุบเบลุฟิอามิอาตัวเตสันโอ้มูราคุโรติลอริสาวอลานะโอติสาวอลานุติบาริซิตุติบาบุบเบลเอ้ยเอวูฮัลโลจูดาฟันยินะยอดาฟอนยิโอเอ้ยฟาเอ็มอฟีเอ็นุมิดุปีอาบุโรยิbẹ yin na se mo lati le ni o gbe sin ru ko fe sin si o wakati marun re ija le ti bo se waun ko sin ti won se ti ise nu esin eyin afa wa si e ma ko raisha raisha ko ja te nwi olodun olodun lo ko didi yan fun mi ni pe ki n fe bi aya olodun lo didi gbe le fun mi wa afa afa wa si eyin o da ami amina yalla amina yalla amin amin amina yalla afa amin amina yalla amin ewo se te ri gbogbo adura te se ina o ti mo emi ati se ri a pe yin na laipe emi no wa ki yin sile mo kan ni ko wa pe yin lori phone ni se n gbo mi afa afa wa siu aha ma emi no wa kin sile ijo e ba wa leje mo kin wa kin sile ori la lese fun emi ati aburo yin iyawo mi ori la lese fun wa o eje mo eje mo yin wa yin wa kin sile emi no wa kin sile afa ori la lese fun wa o aduro wo banta banta ba won lesi dale to adupe emo na ni emo ni fa wa se mo ni elomi o ni ro be be yin se ro ti yin nu pe iran lowo opin si bi kan ke ran aburo yin lowo ko ti gbiga ti yin lowo eyin ro be ni oda oda won pe yin mo kan ni sare pe yin na ni ko si wa la yin won pe yin bi e ba wa le ki le mo ki wa ki yin sile emi ati awu na la wa ki yin me ba ti wa le ko to di pe won gbera a wa ki yin sile mo mo lori ese o mo mo lori o mo lori ese o